শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 21 মে বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30টা। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ই জে মিয়ং দক্ষিণ কোরিয়া একটি শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। নেতারা সমগ্র ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য মজুদ বৃদ্ধি করাসহ অঞ্চলে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল করে নিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। মঙ্গলবার ইর নিজ শহর আন্দংয়ে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। জানুয়ারি মাসে জাপানে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। অধিবেশনে তাকাইচি বলেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন এক অত্যন্ত কঠিন সময় সম্মুখীন হতে হচ্ছে। প্রেসিডেন্ট ই এবং আমার নেতৃত্বে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান ইতিবাচক গতিশীলতা আরও এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের দেশগুলো যেন কেন্দ্রীয় ভূমিকা পালন করে তা আমাদের নিশ্চিত করতে হবে। পরে দুই নেতা যৌথভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাকাইচি বলেন, হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করাসহ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি প্রশমিত করতে তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, দুই দেশ অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য ভাগাভাগি করে নেওয়াসহ জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছে। চুক্তির বিস্তারিত বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন বলে তাকাইচি আরও উল্লেখ করেন। এদিকে ই বলেছেন, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য দেশগুলোর মধ্যে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা পুনরায় শুরু করার সম্ভাবনা পুনর্ব্যক্ত করেছেন এবং একই সাথে ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনগুলোতে আলোচনায় তিনি ইরানের জবাবের ওপর নজর রাখবেন। ইরান যে কোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় দেশের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, যার ফলে সংঘাত নিরসনের লক্ষ্যে চলমান আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মিনতি করছে। পরে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা খুব দ্রুতই এর অবসান ঘটাব এবং তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, আর আশা করি আমরা খুবই সুন্দর উপায়ে কাজটি সম্পন্ন করব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন, মার্কিন আলোচকরা অনেকটা অগ্রগতি অর্জন করেছেন। তিনি উল্লেখ করেন যে কোনো পক্ষই হামলা পুনরায় শুরু করতে আগ্রহী নয়। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যে যুক্তরাষ্ট্র বলছে আলোচনার সুযোগ করে দিতে তারা ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছে, কিন্তু ওয়াশিংটন এও বলছে যে তারা যে কোনো মুহূর্তে একটি বড় আকারের হামলা চালাতে প্রস্তুত। এটি একটি হুমকিকে শান্তির সুযোগ বলার সামিল উল্লেখ করে তিনি আরও বলেন যে ইরান ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ এবং যে কোনো সামরিক আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক একটি ড্রোন হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা যে অগ্রহণযোগ্য তা আবারও ব্যক্ত করেছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কর্তৃপক্ষ রবিবার ঘোষণা করেছে যে দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলার কারণে আগুন লেগে যায়। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রে বিকিরণের মাত্রাকে স্বাভাবিক বলে তিনি বর্ণনা করেন এবং বলেন যে কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিনি সতর্ক করে বলেছেন যে বিদ্যুৎ

কেন্দ্রটি চালু ছিল বলে সরাসরি আঘাত হানলে অত্যন্ত উঁচু মাত্রার তেজস্ক্রিয়তা পরিবেশে নির্গত হতে পারত। ইউক্রেন ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দৃষ্টান্ত তুলে ধরে গ্রোসি জোর দিয়ে বলেছেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সুরক্ষিত।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। সাতটি অগ্রসর দেশের জোট G7 এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা প্যারিসে তাদের দুই দিনের আলোচনা শেষ করেছেন। একটি বিবৃতি তারা গ্রহণ করেছেন, ইরান সংঘাত থেকে উদ্ভূত অর্থনৈতিক ঝুঁকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের বিপদ মোকাবিলায় সহযোগিতার আহ্বান যেখানে জানানো হয়েছে। ইরান পরিস্থিতির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে দেখা দেওয়া ঝুঁকির উপর বিবৃতিতে গুরুত্ব আরোপ করা হয়। বিবৃতিতে একই সাথে ক্লদ মিথোসের মতো নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই মডেল এবং আর্থিক ব্যবস্থার জন্য যেসব বিপদ এগুলো নিয়ে আসছে তারও উল্লেখ করা হয়। G7 বলেছে তথ্য আদান প্রদান জোরদার করে নিতে এবং শ্রেষ্ঠ প্রক্রিয়া চিহ্নিত করতে জোট কাজ করবে। G7 গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর যথেচ্ছ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে, যা তাদের মতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে এবং এক্ষেত্রে দৃশ্যত চীনকে ইঙ্গিত করা হয়েছে। এই গোষ্ঠী সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার লক্ষ্যে জোটের সদস্য এবং সমমানা অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও গভীর ও প্রসারিত করতে চায়। এই পরিকল্পনায় বেসরকারি খাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিফিকেশন চার্চ নামে বহুল পরিচিত ধর্মীয় গোষ্ঠীর বিলুপ্তির তত্ত্বাবধায়ক জাপানে সংগঠনের ভুক্তভোগীদের কাছ থেকে ক্ষতিপূরণের আবেদন গ্রহণ শুরু করেছে। মার্চ মাসে টোকিও হাইকোর্ট সংগঠনটিকে দেশে একটি ধর্মীয় কর্পোরেশন হিসেবে বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়। আদালত নিযুক্ত লিকুইডেটর বা বিলুপ্তির তত্ত্বাবধায়ক এখন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে। বুধবার থেকে শুরু করে আগামী এক বছর ক্ষতিপূরণের আবেদনপত্র লিকুইডেটর গ্রহণ করবে। বিলুপ্তির তত্ত্বাবধায়ক দল বলছে সংগঠনের অন্তত 40 বিলিয়ন ইয়েন বা প্রায় $250 মিলিয়ন তারা জব্দ করেছে। তারা উল্লেখ করেছে যে সংগঠনের আর্থিক হিসাব সংক্রান্ত লেনদেন স্থগিত করার মধ্যে দিয়ে এটা তারা করে। ক্ষতিপূরণের আবেদনকারীদের মধ্যে গোষ্ঠীর আধ্যাত্মিক পণ্য বিক্রি কার্যকলাপে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং বড় অঙ্কের অনুদান প্রদানকারী ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিলুপ্তি কার্যকর করা দল বলছে গোষ্ঠীর মালিকানাধীন হলেও বর্তমানে অব্যবহৃত স্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আরও অর্থ তারা সংগ্রহ করবে। দলটি উল্লেখ করে যে নির্ধারিত এক বছর সময়সীমার পর ক্ষতিপূরণের কোনো দাবি গ্রহণ করা হবে না। পর্যবেক্ষকরা মনে করছেন ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ পাওয়ার এটাই হবে সম্ভবত শেষ সুযোগ।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।